কে জিল্লাপাল নির্দেশ দিয়েছেন। মাসকু চার পাঁচটা অভিযোগ শুনানি শিবির থি যোগ দেবার কে আসুথবা অধিকারী মানকু ব্যক্তিগত গাড়ি বদলে তিন চার জন অধিকারী মিশিকি গোটে গাড়ি থি আসবার কে সে পরামর্শ দিয়েছেন। ব্যক্তিগত কাম থি যাবার বেলে সম্ভব হলে মোটরসাইকেল সাইকেল কি চালিকি যাবার কে সে পরামর্শ দিয়েছেন। পাণিপাগ রাজ্যে কিছু দিনর ব্যবধান উত্তর তাপমাত্রা ফের ঘায় বড়ভারকে লাগিছে। খাস করে পশ্চিম আও আভ্যন্তরীণ ওড়িশার কেতটা জেলার তাপমাত্রা চালিশ ডিগ্রি পার করেছে। গলাকাল রাজ্যের সবুনু জহ তাপমাত্রা ঝারসুগুড়া জেলার 43.4 ডিগ্রি সেলসিয়স রেকর্ড করা যাইতলা। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবে পাঁচ দিন ভিতরে রাজ্যের তাপমাত্রা আহরি 2-3 ডিগ্রি তক বড়বার সম্ভাবনা রয়েছে। এছরির আঞ্চলিক খবর ইন শেষ হলা। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: কোন আপনাঙ্গ পিলা ওড়িয়া মিডিয়াম রে নর্সারি ঠারু সপ্তম শ্রেণী মধ্যে পাঠ পড়ুছি কি? তাকো কোঠে টিউশন দেবে বলি আপন চিন্তিত অছন্তি কি? তেবে আদ্য চিন্তা করন্তু নাহি, কারণ আপনঙ্ক সমস্ত চিন্তার সমাধান করিবা পাই খোলি সারিছি সঞ্জীবনী কোচিং সেন্টার। আজ্ঞা হ, যাহার লোকেশন হেলা কোয়ার্টার নম্বর A29 সেক্টর 1 রাউরকেলা। আমাকে ফোন করিবার নম্বরটি হেলা 8114901681।
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
3: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
4: ଓହୋ, ନୌରିଆର ଲଭ୍ ଷ୍ଟୋରିର ମ୍ୟାଚ୍ ହେଲା ଆରମ୍ଭ। ଉଭୟ ଖାଇଲେ ଇଟାଲିଆନ୍ କୁଇଜିନ୍, ୱେଟର୍ ଫୋପାଡ଼ିଲା ସ୍ପିନ୍, 4000ର ବିଲ୍ ଆସିଲା। ରୋହନର ହୃଦୟ ଜୋରରେ ଧକ୍ ଧକ୍ ହେଲା। ଯାଇଥିଲା ଭୁଲି ସେ ନେବାକୁ ନିଜର ୱାଲେଟ୍। ରିୟା ହେଇଗଲା କୁଲ୍ ଆଉ କଲା ଡିଜିଟାଲ ପେମେଣ୍ଟ। ଆପଣ ବି QR କୋଡ୍ ସ୍କାନ୍ କରିକି UPIରେ କରନ୍ତୁ ପେମେଣ୍ଟ। ଡିଜିଟାଲ ପେମେଣ୍ଟ ଦ୍ୱାରା ଜିତନ୍ତୁ ଲାଇଫ୍ର ପ୍ରତି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ।
5: ଭାରତ କରେ ଡିଜିଟାଲ ଦେୟ ପ୍ରଦାନ
6: ସହଜ ଅଟେ ପ୍ରତିଟି ନେଣ ଦେଣ।
7: ସାବିତ୍ରୀ, ମୋ ଅଫିସ ଯାଉଛି।
6: ନିଅ, ଏ ମାସର ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ ଭରିଦବ।
7: ବାପରେ, ଏତେ ଟଙ୍କା?
6: ମୁଁ ତ କହୁଛି ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲଗେଇଦବା, ମାସକୁ 300 ୟୁନିଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଲ୍ ବଞ୍ଚିଯିବ।
7: ସେଥିରେ କେତେ ଖର୍ଚ୍ଚ ହେବ ଜାଣିଛ?
6: କାଇଁ ଚିନ୍ତା କରୁଛ, ସରକାର ସେଥିପାଇଁ ସବସିଡି ଦେଉଛନ୍ତି ପରା।
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
9: କଣ ରିମା, ଘରେ ସୋଲାର ଲଗେଇଦେଲ?
10: ହଁ ମଧୁ ଅପା, ଏବେ ଆଉ ବିଜୁଳି ବିଲ୍ ପାଇଁ ଚିନ୍ତା ନାହିଁ।
9: ଚିନ୍ତା ନାହିଁ ମାନେ?
10: ହଁ ଅପା, ସୋଲାର କରିଦେଲେ ମାସକୁ 300 ୟୁନିଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୁଳି ବିଲ୍ ବଞ୍ଚିଯିବ।
9: ସତରେ?
10: ଖାଲି ସେତିକି ନୁହଁ ଅପା, ସୌରଶକ୍ତି ବ୍ୟବହାର କଲେ ପରିବେଶ ବି ସୁରକ୍ଷିତ ରହିବ।
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
6: ଆମ ରାଜା ବାବୁଙ୍କର ଯେତେବେଳେ ଦେଖିବ ଘରେ ଏସି, ଫ୍ୟାନ ସବୁ ଚାଲିଥିବ।
11: ଓହୋ ମା, ତମର ପ୍ରତି କଥାରେ ଟେନସନ।
6: ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ କେତେ ଆସୁଛି ଜାଣିଛୁ?
11: ଦେଖ ମା, ଘରେ ସୋଲାର ଲଗେଇଦେଲେ ଚିନ୍ତା ଯିବ।
6: ହଁ, ସେଇଟା ଯେମିତି ମାଗଣାରେ ହେଇଯିବ।
11: ଜାଣିନ କି ସରକାର ପରା ଏଥିପାଇଁ ସବସିଡି ଦେଉଛନ୍ତି?
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
12: ମନ୍ କି ବାତ୍ ହେ ଜନ ଜନ କି ସଭି କି କୁଛ ଅପନି ସି, ସଂଘର୍ଷୋ କେ କୁଛ କିସ୍ସେ, କାହାନୀ କୁଛ ସଫଲତାଓଁ କି, ଅନକହି ବିରାସତ କି, ଉମ୍ମୀଦେ ନୟେ ଭାରତ କି। महीने के आखिरी रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक। होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी, दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। इसके अलावा आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर और OTT प्लेटफॉर्म वेव्स पर सजीव प्रसारण लाइव स्ट्रीमिंग के माध्यम से भी। तो याद रखें, रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: এথর আসন্ত শুণবা সত্যনারায়ণী অধিকারী কণ্ঠে অমূল্য রঞ্জন মহাপাত্র রচনা।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: এথর আসন্ত শুণবা সুপ্রভা কুমারী পাঢ়ীঙ্ক কণ্ঠরে অমূল্য রঞ্জন মহাপাত্রঙ্ক রচনা।

0: অনুষ্ঠিত হয়েছে। এতে ছত্তিশগড় সমেত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, সিবিআই নির্দেশক এবং এই রাজ্যগুলোর পুলিশ ও প্রশাসনিক বিভাগের বরিষ্ঠ অধিকারী যোগ দিয়েছিলেন। বুলা কুকুরঙ্ক স্থানান্তর এবং বন্ধ্যাকরণ সম্পর্কিত পূর্ব নির্দেশক সুপ্রিমকোর্ট বলবত্তর রাখি। এখন প্রত্যাহার নিয়ে হয়ে আবেদনগুলি বিচারপতি জষ্টিস বিক্রম নাথ, জষ্টিস সন্দীপ মেহেটা এবং জষ্টিস এন ভি আঞ্জারিয়াঙ্ক পীঠ খারজ করে দিয়েছেন। মানুষ জীবন এবং জনসাধারণ সুরক্ষা দৃষ্টি রাখি সুপ্রিমকোর্ট দুরারোগ্য, ব্যাধিগ্রস্ত এবং পাগল কুকুরঙ্ক ক্ষেত্রে ইচ্ছা মৃত্যু পাই অনুমতি প্রদান করেছেন। প্রথমথর পাই সুপ্রিমকোর্ট এভাবে নির্দেশ দিয়েছেন। দেশব্যাপী বৃদ্ধি পাওয়া বুলা কুকুরঙ্ক সংখ্যাকে নিয়ন্ত্রণ করা লক্ষ্য নিয়ে কোর্ট এক নির্দেশনামা জারি করেছেন। আবশ্যক স্থলে পৌর সংস্থাগুলিক সেই নিজ অঞ্চলরে বুলা কুকুরঙ্ক পাই ইচ্ছা মৃত্যুর আশ্রয় নিয়ে পারিবে বলে কোর্ট স্পষ্ট করেছেন। বারম্বার কুকুর কামুড়া কিংবা কুকুরঙ্কর আক্রমণ যোগু জনসাধারণ সুরক্ষা বিপদরে পড়িথায়। নয়াদিল্লিরে পিলামানঙ্কু বুলা কুকুর কামুড়িবা এবং কুকুর কামুড়াজনিত রোগ ভয়কু দৃষ্টি রাখি গণমাধ্যমরে প্রকাশিত রিপোর্টকু সুপ্রিমকোর্ট নিজ আড়ু গত বর্ষ জুলাই 28 তারিখে বিচার পাই গ্রহণ করেছিল। খণ্ডপীঠ কহিছন্তি কুকুর কামুড়াজনিত বিপদরু মুক্ত ভাবে সমাজে চলপ্রচল করিবা তথা সম্মানর সহিত সমাজে বঞ্চিবার সমস্তঙ্কর অধিকার রয়েছে। আপনার সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। ভুবনেশ্বরঠারে পূর্বাঞ্চল কৃষি সম্মেলনী আয়োজিত হয়ে যাই। সম্মেলনী পরে ভুবনেশ্বরে গণমাধ্যমকে সূচনা দিয়ে কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কহিছন্তি মাটির সুরক্ষা পাই দেশব্যাপী আসন্তা পহিলারু 15 তারিখ পর্যন্ত ক্ষেত পচা অভিযান কার্যকরী হব। এতে চাষীমানঙ্কু সন্তুলিত সার ব্যবহার পাই সচেতন করা যাব। এহাসহ কেবল ধান বা গহম চাষ নকরি মাটির মান বজায় রাখিবাকু কৃষি বিবিধীকরণ উপরে গুরুত্ব দিয়া।
1: एक जून से जो हम तय कर रहे हैं खेत बचाओ अभियान, उसमें हम ये सब चीजें कर सकते हैं। हम आधुनिक टेक्नोलॉजी की जानकारी भी दे सकते हैं, हम योजनाओं की ढंग से जानकारी दे सकते हैं। एक जून से 15 जून तक सोचा दलहन तिलहन मिशन के बारे में भी बता सकते हैं। तो किसान को जागरूक करने का काम उसमें हो सकता है। आईडी तेजी से अब बनाने का काम चल रहा है। फार्मर आईडी का मतलब है किसान के सारा विवरण एक ही जगह आ जाए, उसके पास जमीन, उसके पास परिवार, परिवार के सदस्य, बाकी संपत्ति एक जगह फार्मर आईडी। एक मिनट में, दो मिनट में बैंक लोन सैंक्शन कर सकता है।
0: শ্রী চৌহান কহিছন্তি প্রত্যেক চাষীঙ্কর এক স্বতন্ত্র ডিজিটাল পরিচয়পত্র প্রস্তুত করা যাচ্ছে। এয়া মাধ্যমে চাষীঙ্ক জমি, ফসল, সরকারি যোজনা ও ঋণ সম্বন্ধীয় সমস্ত তথ্য উপলব্ধ হব। এয়া পূর্বর কৃষি সম্মেলনে যোগদেই শ্রী চৌহান কহিছিলে পূর্ব ভারতর উর্বর ভূমি, প্রচুর জল সম্পদ এবং অনুকূল জলবায়ু আগামী দিনরে চাষীঙ্ক বিকাশ পাই এক শক্তিশালী ইন্ধন সাজিব। প্রাকৃতিক কৃষি উপরে গুরুত্ব দেওয়াকু চাষীমানঙ্কু সে আহ্বান দেইথিলে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কার্যক্রমে যোগ দিয়ে কহিছিলে রাজ্যের বিলুপ্ত হয়ে যাওয়া স্থানীয় কিসমর খাদ্যশস্যগুড়িকর পুনরুদ্ধার পাই ব্লক স্তরের স্বতন্ত্র প্রয়াস করা যাচ্ছে। সম্মেলনে পাঁচটি রাজ্যর কৃষির বিকাশ পাই রূপরেখ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়ে যাইছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা প্রস্তুতি নিয়ে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতায় নয়াদিল্লিঠারে আজ এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। পরীক্ষাকে সম্পূর্ণ ত্রুটিশূন্য এবং স্বচ্ছতার সহ করা উপরে শ্রী প্রধান গুরুত্বারোপ করেছেন। মন্ত্রী কহিছেন এই পরীক্ষা সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বচ্ছতার সহ সম্পন্ন করা যাব। আলোচনায় সমস্ত রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট এবং আরক্ষী অধীক্ষক এখন তদারখ করবে এবং পরীক্ষা প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ সহযোগ করবে উপরে গুরুত্বারোপ করা যাইছে। অন্যপক্ষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিট প্রশ্নপত্র প্রঘট ঘটনায় মহারাষ্ট্র লাটুর জেলার রেণুকাই কেমিস্ট্রি ক্লাসেস কোচিং সেন্টার উপরে চড়াও করে কতক দস্তাবিজ জবত করেছে। কেন্দ্র সংখ্যালঘু ব্যাপার মন্ত্রী কিরণ রিজিজু আজ সংখ্যালঘু মানকর বিভিন্ন সমস্যা এবং অভিযোগগুলোর সমাধান করা রাজ্য সংখ্যালঘু আয়োগকে আহ্বান দিয়েছেন। নয়াদিল্লিরে রাজ্য সংখ্যালঘু কমিশন সম্মেলনকে সম্বোধিত করে শ্রী রিজিজু কহিছন্তি নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত নাগরিকঙ্কর উন্নতি এবং কল্যাণ নিমন্তে কার্য করছে। সে কহিছন্তি প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম PMJBK এবং প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন PM বিকাশ পরে বিভিন্ন যোজনা মন্ত্রণালয় পক্ষের সংখ্যালঘু কার্যকরী করা যাই। সে কহিছন্তি কেন্দ্র সরকার রাজ্য সংখ্যালঘু কমিশনকে এ সম্পর্কে সমস্ত প্রকার সহযোগ করুছন্তি। आईपीएल क्रिकेट

শ্রোতা মন্ডলী, এই মশা গোটি দিন বেলা কামুড়ি থাকে, তেণু সে সময়ে নিজ শরীর কু ভড়াই রাখা দরকার। আচ্ছা ভাই, এই মশা জন্ম নৌ কৌটি পরিত্যক্ত।

0: শ্রোতা বন্ধু, আপন বি যদি আমার্যক্রমে ফোন করে মনপসন্দর গীত শুণবাক চাহতি তাহলে আমি ফোন করতু। প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10:30 মিনিট রু 11:15 মিনিট মধ্যে আমোন নম্বরটি হল 0661247015। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 0661247015। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মুি আপনার রেডিও সাং সপন রহুচি। নমস্কার।
1: শুনুলে কার্যক্রম হ্যালো রাউরকেলা। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনায় স্বপন রাউতরায়। আকাশবাণী রাউরকেলা, শুণবা সিনে সঙ্গীত কার্যক্রম।

যাহারো মায়া যেতে যোগ বলে ঈশ্বর খেলে মহি তলে, যে ব্রহ্ম সাপে নরহরি দেব পারই আন করি।